0: श्रोता भने समय भएको छ समाचारको, जसमा तपाईँलाई प्रथममा सुन्नेछौ आकाशवाणी कोलकाता केन्द्रको बंगला समाचार।
1: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর জন্মদিন ও তাঁর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশ জুড়ে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। পিএম বিশ্বকর্মা প্রকল্প আজ 3 বছর পূর্ণ করছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গ এই প্রকল্পে যুক্ত হয়েছে। পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করে ভারত জানিয়েছে এই দুই দেশের মধ্যে কোনো স্বীকৃত সীমান্ত নেই। পুরুষদের টি-20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে ভারত আজ আফগানিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত সকলের উদ্দেশ্যে ভাষণ দেবেন। 3 দিনব্যাপী সম্মেলনে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত দেশি বিদেশি কোম্পানি, নীতি নির্ধারক, বিনিয়োগকারী, গবেষক, স্টার্ট আপ, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের মধ্যে মত বিনিময় হবে। আকাশবাণীর প্রতিনিধি জানাচ্ছেন, এই সম্মেলনে ভারতের সহযোগিতা, বিনিয়োগ, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিল্পের অগ্রগতি, পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে 6টি দেশের প্রতিনিধিদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। 600-এর বেশি কোম্পানি এতে অংশগ্রহণ করবে এবং প্রায় 50,000 দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি 52টি দেশের প্রতিনিধি, 400-এর বেশি নির্বাহী কর্মকর্তা এবং 150-এর বেশি বক্তা এতে অংশ নেবেন। প্রদর্শনীতে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, সুইডেনের প্রতিনিধিত্বকারী 6টি দেশের বিশেষ প্রদর্শনী কক্ষ থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং জনসেবায় তাঁর 25 বছর পূর্তি উপলক্ষে দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। বিজেপির উদ্যোগে 1 মাসব্যাপী এই অভিযানে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। আশীর্বাদের প্রদীপ কর্মসূচির মাধ্যমে এই অভিযানের সূচনা হবে। একটি প্রতিবেদন।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। আগামী 1 মাস ধরে চলা এই অভিযানের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে সুবিধাভোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সচেতনতা বৃদ্ধি এবং সরকারি পরিষেবার প্রসার ঘটানোর উদ্যোগ নেওয়া হবে। অভিযানের সূচনা উপলক্ষে সন্ধ্যায় কলকাতার মিলেনিয়াম পার্কে অনুষ্ঠিত হবে আশীর্বাদ কা দিয়া কর্মসূচি। উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী জিতন রাম মাঝি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের 400-এরও বেশি সুবিধাভোগী অংশ নিয়ে একযোগে প্রদীপ প্রজ্বলন করবেন। আয়োজকদের দাবি, এই কর্মসূচির মাধ্যমে আত্মনির্ভরতা, দক্ষতা উন্নয়ন এবং ঐতিহ্যবাহী কারিগরদের প্রতি সম্মান প্রদর্শনের বার্তা তুলে ধরা হবে। সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে আগামী দিনগুলিতে রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক জনসংযোগমূলক কর্মসূচিও আয়োজন করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: প্রধানমন্ত্রীর সংসদীয় কেন্দ্র বারাণসীতে তাঁর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাশী বিশ্বনাথ ধামে বিশেষ প্রার্থনা ও রুদ্রাভিষেক অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি বারাণসী থেকে ফাদনগর পর্যন্ত সেবাযাত্রায় অংশগ্রহণকারী 500 জন তরুণ বাইক চালকদের সম্বর্ধনা জানানো হবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জেপিএস রাঠোর জানিয়েছেন,

রাধাকৃষ্ণন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, গত 25 বছর ধরে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে শ্রী মোদীর দৃষ্টান্তমূলক জনসেবা এবং জাতি গঠনে তাঁর অবদান প্রশংসনীয়। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সুশাসনের একাধিক নজির স্থাপন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, শ্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত বিশ্বমঞ্চে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। পিএম বিশ্বকর্মা প্রকল্প আজ 3 বছর পূর্ণ করছে। দেশের প্রান্তিক এলাকায় চিরাচরিত শিল্পকর্মের সঙ্গে যুক্তদের সামগ্রিক মানোন্নয়নের লক্ষ্যে 2023 সালে এই প্রকল্পের সূচনা হয়। 30 লক্ষ সুবিধা প্রাপক এখনও পর্যন্ত এই কর্মসূচির অন্তর্ভুক্ত হয়েছেন। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার কেন্দ্রের এই প্রকল্পে অংশ না নিলেও নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে পশ্চিমবঙ্গ এই প্রকল্পে যুক্ত হয়েছে। ইতোমধ্যে ত্রিস্তরীয় যাচাই পর্ব সম্পূর্ণ করেছেন এমন 3,000 জনের হাতে আজ কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে টুল কিট এবং ঋণের চেক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রের এমএসএমই মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং ডেভেলপমেন্ট কমিশনার ডক্টর রজনীশ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী আজ অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করছে পশ্চিমবঙ্গ সরকার। এই উপলক্ষে সল্টলেকে আজ এক অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে চলতি মাসের টাকা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কাজের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি মাসে আরও 10 লক্ষ মহিলাকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সুবিধা প্রাপকের সংখ্যা বেড়ে হয়েছে 1,58,00,000। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে। ভারত জানিয়েছে, জোর করে দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড নিয়ে কোনো ধরনের সমঝোতা বা কোনো আইনি অধিকার পাকিস্তানের নেই। গতকাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানিয়ে বলেন, এ ব্যাপারে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, নতুন দিল্লি পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করছে কারণ এর কোনো আইনি ভিত্তি নেই। শ্রী জয়সওয়াল পুনর্ব্যক্ত করেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভারতের অবিচ্ছেদ্য এবং অবিভাজ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসি পুনর্গঠন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, পুনর্গঠিত সিবিএফসিতে আগামী 3 বছরের কার্যকালের জন্য 18 জন সদস্য রয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিনোদ, অনুপম, মনোজ যোশী, হংসরাজ হংস, প্রীতি জিন্টা, পঙ্কজ ত্রিপাঠী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপালী গাঙ্গুলি প্রমুখ। রাজ্যের 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। মনোনয়নের শেষ দিনে গতকাল পর্যন্ত মোট 27টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে মুর্শিদাবাদের রেজিনগরে 15 এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে 12 জন প্রার্থীপদ দাখিল করেছেন বলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। আগামী 6ই অক্টোবর 2 কেন্দ্রে উপনির্বাচনে ভোট নেওয়া হবে, গণনা 9ই অক্টোবর। এদিকে উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জয়েন্ট ফোর্স ডিপ্লয়মেন্ট কমিটি বৈঠকে বসে। মুখ্য নির্বাচনী আধিকারিক নীলাম মিনা, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বৈঠকে উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের সত্য ও প্রতীক নিয়ে টানাপোড়েনের মধ্যেই আজ ফের দলের 2 শিবিরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। বিক্ষুব্ধ বিধায়ক তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী শিবিরকে দুপুর 3টে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পন্থী কালীঘাট শিবিরকে বিকেল 4টে নির্বাচন সদনে ডাকা হয়েছে। 2 গোষ্ঠীরই 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে যোগ দেবেন। উল্লেখ্য, রাজ্যে 2 বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের আগে প্রতীক বিতর্ক মেটাতে গত শনিবার 2 শিবিরের সঙ্গে বৈঠক করে কমিশন। দুপক্ষই জোড়াফুল প্রতীকে ভোটে লড়তে চেয়ে কমিশনের কাছে আবেদন জানিয়েছে। তাদের বক্তব্যের সপক্ষে যাবতীয় নথিপত্র জমা দিয়েছেন তারা। কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহর লাল মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে সেদেশের জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ভারতের পারমাণবিক শক্তি সম্প্রসারণের রূপরেখা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। হিউস্টনে অনুষ্ঠিত G20 এনার্জি অ্যাবান্ডেন্স মিনিস্টেরিয়াল সম্মেলনের ফাঁকে গতকাল মনোহর লাল ও ক্রিস রাইটের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। শক্তিমন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ভারতের পারমাণবিক শক্তি সম্প্রসারণের রূপরেখার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটিং এবং ডেটা সেন্টারের মতো উদীয়মান ক্ষেত্রগুলোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ পরিকাঠামো নিয়ে আলোচনা হয়েছে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ভারত ও আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচের টি-20 আন্তর্জাতিক

বাইরে অঝোরে অকাল শ্রাবণ। এই কাহিনীর চরিত্র সব কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। মূল গল্প, নাট্যরূপ ও পরিচালনা শুভ্রা বেজ। নাম ভূমিকায় যারা অভিনয় করেছেন, ভাস্বতী শ্রীমতী সুদীপ্তা চক্রবর্তী, কুসুম শ্রীমতী শুভ্রা বেজ, মিতুল কুমারী রূপসা ঘোষ।

0: কুসুম, দরজাটা খোলো, একদম ভিজে গেছি, তাড়াতাড়ি।
1: আসছি আসছি ম্যাডাম। ইস, আপনি যে পুরো ভিজে গেছেন।
0: হ্যাঁ, লাইট জ্বালাওনি কেন? ঘর সব অন্ধকার। মিতুল ফিরেছে?
1: হ্যাঁ, অনেকক্ষণ। দিদিমণির গাটা গরম ছিল, কিছুই খায়নি।
0: সে কি, আমাকে ফোন করনি কেন? এই সিজনে জ্বর হওয়া একদম ভালো নয়। তুমি এক কাজ করো, একটু দুধ গরম করে নিয়ে এসো তো, আমি দেখছি। ওই বৃষ্টিটা আবার ঝেপে এলো। আর শোনো, দুধে চকলেট দিয়ে এনো কিন্তু।
1: বেশ, আচ্ছা, ভিজে শাড়িটা আপনিও বদলে নিন ম্যাম, ঠান্ডা লেগে যাবে। আপনার জন্য কি? আজও একটু নেশা করেছেন। আমার হয়েছে মরণ।
0: না, আমার কিছু লাগবে না। তুমি যাওয়ার সময় গিজারটা অন করে যেও, আমি স্নান করব।
1: বেশ।
2: আলোটা নেভাও প্লিজ।
0: দেখি কপালটা, গাটা তো বেশ গরম। মেডিসিন নিয়েছো?
2: না, একটু মাথা টেপ টেপ, ওসব এমনি কমে যাবে।
0: তুমি আমাকে মায়ের স্বীকৃতি দাও না মিতুল, কিন্তু আমি তো মা, দায়িত্ব এড়াতে পারি না। তোমার মেডিসিন বক্সটা কোথায়? একটু দুধ খেয়ে প্যারাসিটামল খাও, তোমার আবার মাইগ্রেন আছে। উফ, বিছানাটা কি অবস্থা করে রেখেছো, বই চশমা।
2: এত কাজের মধ্যেও মিসেস রায়ের মেয়ের মাইগ্রেনের কথা মনে থাকে, জ্ঞান দিও না প্লিজ, যাও এখান থেকে।
1: এই যে দুধ ম্যাডাম।
0: নাও, দুধটুকু খেয়ে নাও।
2: 25 বছরের একটা মেয়েকে এখনো পাপেট ভাবো? প্লিজ যাও এখান থেকে।
1: মার মেয়ের এই রকম সকম দেখে আসছি 10 বছর ধরে। মেম সাহেবের কষ্টটা আমি বুঝি, কিন্তু কিন্তু দিদিমণিকে আমি বুঝি না। গতকাল বেশ বৃষ্টি হয়েছে, তবু একটু টবে জল দিই, গাছগুলো বেশ তরতাজা হয়ে থাকবে।

0: মেয়েটা শেষ কবে আমাকে মা বলে ডেকেছে মনে করতে পারি না।
1: ম্যাডাম, আপনি রাতে ঘুমননি?
0: ঘুম কি আর চাইলেই সব সময় আসে কুসুম। কালো রাত দেখতে দেখতে সাদা হয়ে গেল। মিতুলের ঘরে গেছিলে?
1: দিদিমণি তো ঘুমোচ্ছেন।
0: সে কি এখনো? অনেকক্ষণ তো হতে চলল। তুমি এক কাজ করো তো, আমার জন্য আদা দিয়ে চা করে দিদিমণির ঘরে নিয়ে এসো। বাড়িটা কেনার সময় মিতুল নিজেই দক্ষিণ পূবের এই ঘরটা থাকবে বলে বায়না করেছিল। ঘুমোচ্ছে দেখো, কি নিষ্পাপ মুখ।
2: তুমি এখানে?
0: আমি সাত সকালে মনের জম

0: মানো খুব উগড়ে দিও না প্লিজ, দেখতে এলাম তোমার জ্বরটা কমেছে কিনা।
1: ম্যাডাম আপনার চা
2: আমার জন্য এনো তো, আর হ্যাঁ মধু দিয়ে আনবে, আমি 10টায় বেরোবো, হালকা কিছু দিও খেতে।
0: আমি একটু চিকেন স্টু বানিয়ে দেবো মিতুল।
2: কেন, কুসুম খুব ভালো স্টু বানায় তো, কিচেনে গেলে তোমার বাটার স্কিন আর ফেশিয়ালের দফা রফা হয়ে যাবে।
1: মেম সাহেব আপনার ফোন।
0: হ্যাঁ দাও।
1: জানো দিদিমণি, গতকাল রাতে ম্যাডাম ঘুমননি, হাজার হোক মা তো।
2: এই শোনো, হয় মেম সাহেব বলবে কিংবা ম্যাডাম, বুঝলে? আর ঘুমাসেনি, ঘুমাইনি, যাও নিজের কাজ করো গিয়ে।

0: মায়ের বয়স এখন 49, তবু রূপ উচ্ছলে পড়ছে, তকে মাছি বসতে পারে না, ভরাজুত স্নার মতো গায়ের রং, মায়ের বয়স বোঝা যায় না। কাটা কাটা চোখা চেহারা আর গ্ল্যামার নিয়ে এখনো হিরোইনের রোলেই অভিনয় করে চলেছে। মায়ের অফিস ঘরটায় থরে থরে পুরস্কার সাজানো, গর্ব হতো একটা সময়, এখন ঘেন্না হয়। তোমরা এখন যাও, কুসুম দরজাটা বন্ধ করে দাও, এত মদ গিলেছে যে দাঁড়াতে পর্যন্ত পারছে না।
1: আমি একটু ধরি দিদিমণি, তুমি একা পারবে না।
0: পারবো,
1: আজ মনে হয় একটা এসপার ওসপার হবে, এরকম আগেও হয়েছে, কত দামি জিনিস ভেঙেছে, রাতে ঘরের মধ্যে বস্তির মতো গালি গালাজ করেছে মিতুল। ইস, দেখো দিকিনি আঁচলটা সিঁড়ি দিয়ে লুটোচ্ছে, পড়ে না যায়।
0: আগে শোও তো, ভগবান তোমাকে সব সৌন্দর্য দিয়েছে মা, এভাবে তা নষ্ট করো না। জানি জানি আমি, প্রতি বছরে এই দিনে তুমি অকণ্ঠ মদ গেলে বাড়ি ফেরো, কিন্তু কেন কেন আজকে তোমাদের বিয়ের দিন, ঘুমো, আমি এসি অন করে দিই।
1: যাক বাবা, আজ কোনো ঝামেলা হয়নি কো।
2: খোলা আছে কুসুম, ভেতরে এসো, আর আমার এই বেডের উপর রাখা মেরুন ড্রেসটা একটু আয়রন করে দাও না, আমি চুলটাকে শুকিয়ে নি। বলছি, গতকাল একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম, তাই না কুসুম? মিতুল কোথায় গো?
0: হিয়ার আই অ্যাম মিসেস রয়।
2: ও, তুমি হঠাৎ কিছু বল।
0: কিছু না, অনেক কিছু বলার আছে। ক্যালিফোর্নিয়া পড়তে যাওয়ার জন্য যে ফর্মটা ফিল আপ করেছিলাম সেটা অ্যাপ্রুভড হয়েছে। তার আগে একটা কথা খুব জানতে ইচ্ছে করে, বছরের এই একটা দিন, একটা দিনে তুমি মদে ডুবে যাও, নিজের মধ্যে থাকো না, কেন ইচ্ছে হলে জানাতে পারো।
2: ক্যালিফোর্নিয়া কই, জানাওনি তো।
0: আমার লেখাপড়া নিয়ে কি তুমি খুব কনসার্ন ছিলে কোনোদিন?
2: একটা সময় পর্যন্ত ছিলাম, কিন্তু
0: কিন্তু কিন্তু কি কিন্তু কি সিনেমার নায়িকাকে কখনো মেয়ের লেখাপড়া নিয়ে ভাবতে নেই, তাই তো?
2: মিতুল,

0: ক্লাস নাইনে পড়াকালীন তোমার প্রিন্সিপাল আমাকে স্কুলে যেতে নিষেধ করেন, আর টুয়েলভ পাশের পরে তুমি বিজ্ঞাপনে মুখ দেখানো তোমার মাকে তুমি চিরকাল হিংসেই করে গেলে।
1: হ্যাঁ হ্যাঁ, করি করি আমি হিংসে। আমার এই কালো রং, খেদা নাক আর পেটে চেহারা নিয়ে না দিনের পর দিন ট্রোলড হয়েছি। কত কত অপমান সহ্য করেছি, সেসবের খবর দেওয়ার সময় তখন কোথায় তোমার?
0: আয় আমার কাছে রেখে দিন রাত কেন পরিশ্রম করেছি জানো? তোমার জন্য আমি আমি চাইনি তুমি মামার বাড়ির দয়ায় বড় হও, কখনো চাইনি তুমি তোমার বাবার টাকায় বড় হও।
1: কেন? বাবার টাকার উপর তো সন্তানের পূর্ণ অধিকার আছে। আমার উচ্চ পদাধিকারী বাবার কাছে তো এককালীন অনেক টাকা পেয়েছে। আমার নামের পিছনে বসু রায় মুখার্জি, তিনটা সারনেম কেন বলতে পারো? এই নিয়ে সব জায়গায় আমি হাসির খোরাক হয়েছি। আমার ওপর সুদর্শন বাবাকে ছেড়ে এসেছিলেই বা কেন?
0: কাল হয়েছিল আমার রূপ, উনি সেই বাবা বিয়ে দিয়ে দিল একজন মধ্যবিত্ত সরকারি চাকুরের সঙ্গে। 23 জনের যৌথ পরিবারে এক কোণে পড়ে থেকেছি দিনের পর দিন, মাসের পর মাস। অনন্ত তার সুন্দরী বউকে মাঝরাতে হাতে বেল বা জুয়ের মালা জড়িয়ে বিছানায় ফেলে খেলা করত। কোনো ক্রমে 1 বছর কাটিয়ে ফিরে আসি বাপের বাড়ি। অনন্তর সঙ্গে আমার ডিভোর্স হয়নি, আর ওরাও কখনো যোগাযোগ করেনি। তারপর তিন দাদা বিয়ের আগে খুব ভালোবাসত, বিয়ে ভেঙে ফিরে আসার পর দেখলাম সবাই কেমন দূরে দূরে থাকে, ব্যতিক্রম শুধু ছোট বৌদি। সেই একদিন কৃতজ্ঞ মুখার্জির সম্বন্ধ নিয়ে আসে, বাবাকে জানায় বিলেত ফেরত, সুদর্শন ভালো চাকরি করে। সব দেখে আমিও প্রেমে পড়ে গেলাম, কৃতজ্ঞ সুযোগ লুফে নিল, বিয়ে হয়ে গেল। বসুরায় আমার বাপের বাড়ির সারনেম, ওটা ছাড়িনি, ওটাই আমার আইডেন্টিটি বলতে পারো। তোমাকেও বাপের বাড়ি থেকে দূরে রেখেছি, দয়া পেতে শেখাইনি। আর
1: বাহ বাহ বাহ বাহ, বেশ ভালো তো, কিন্তু তোমার লোভটা ছিল নিজের শরীরকে এক্সপোজ করা, রাইট?
0: তুমি তুমি আমাকে কখনো ভালোবাসোনি ঠিকই, কিন্তু প্লিজ সব না জেনে অপমান করার স্পর্ধা দেখিও না। কৃতজ্ঞ যে এতটাও অকৃতজ্ঞ হবে আমি কেউ বুঝিনি। দেখো দেখো, আমার ডান হাতের কোড়ে আঙুলটা ভাঙা, একটা মাত্র শখ ছিল গান, সেটাও বন্ধ করে দিল আঙুল ভেঙে, ভীষণ পজিটিভ ছিল। শোনো, আমার আজ একটু তাড়া আছে, বড্ড দেরি হয়ে গেল, পরে যদি কখনো ইচ্ছা হয় জানতে চাও বলবো।

আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। অনলাইনে তো প্রচুর শপিং করে, তবু আজ ওর ফেভারিট পারফিউম, ব্যাগ, একজোড়া জুতো আর হ্যাঁ দুটো ড্রেস কিনে নিয়ে যাই।

0: আওয়াজ আসছে কোথা থেকে? কুসুম, কারা এসেছে গো?
1: মিম সাহ, দিদিমণিরা 6 জন বন্ধু এসেছে। বিকেল থেকে কত খাবার এলো! অনেকদিন পরে দিদিমণিকে বেশ হাসি খুশি দেখছি।
0: সেটাই তো চিন্তার কুসুম। ঠিক আছে, তুমি ওকে সময় মতো জানিয়ে দিও যে আমি ওর সঙ্গে একটু কথা বলতে চাই।
1: বেশ। তোর বাবা পরে কেন? এখনই একটা মেসেজ করে দিই। এই

0: Send.
1: আসলে আমরা সবাই পরের মাসে চলে যাচ্ছি, তো তাই আজকে বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদার করলাম আর কি।
2: খুব ভালো করেছো, খুব খুশি হয়েছি আমি। তুমি এখন বন্ধুদের সঙ্গে সময় কাটাও, তারপরে ওরা চলে গেলে এসো আমার কাছে।

0: আজ খুব মজা হলো ঠিকই, কিন্তু কিছু প্রশ্ন মনে উকি দিচ্ছে, জিজ্ঞেস করতে পারি?
1: আহ, এত ফর্মালিটি করছো কেন? যদিও আমি জানি তুমি কি জানতে চাও।
0: কি?
1: বন্ধুদের উত্তর দিতে পারোনি তো যে সত্যি আমি তোমার মা কিনা? ওদের বলে দিও, ওদের বলে দিও আমি তোমার মা, একদম বায়োলজিক্যাল মাদার। 9 মাস 10 দিন পেটে ধরে তোমাকে জন্ম দিয়েছি, তোমাকে মানুষ করতে তিলে তিলে নিজের পায়ের ছবি শক্ত করেছি। কিন্তু
0: কিন্তু কিন্তু কিন্তু কি কিন্তু কি
1: তোমার বাবা কে তা আমি জানি না।
0: মা?
1: কত বছর পরে মা বলে ডাকলে মিতুল? মিসেস রয়, মিসেস রয়, শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। যে যন্ত্রণার ক্লানি চেপে তোকে মানুষ করেছি তা কখনো প্রকাশ করিনি, কিন্তু মা ডাকটাও ভগবান কেড়ে নিলেন ভেবে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিলাম রে।
0: তবে তবে আমার বাবা কে? কে আমার বাবা বলো, মা বলতেই হবে তোমায়, কে আমার বাবা?
1: বোকা মায়ের বোকা মে, আমি নিজেই কি জানি না কি এতদিন যা লুকোনো ছিল এখন তো বলতেই পারি। তুই যথেষ্ট বড় হয়েছিস এগুলো ফেস করার জন্য, এখন বলতেই পারি।
2: মিতুল, তুই লাল চারবেরা খুব পছন্দ করিস না আমি জানি, গতকাল রাত হয়ে গেল তাই আর এগুলো দেওয়া হয়নি, দেখ তো পছন্দ হয়েছে।
0: তোমার গোয়া যাওয়া কবে?
2: ক্যান্সেল।
0: হুম, খুব পছন্দ হয়েছে, তা ক্যান্সেল কেন?
2: আচ্ছা, গতকাল তোর বন্ধুদের মধ্যে ওই ছেলেটাও তো আপসেট ছিল কেন?
0: ও যাওয়া ক্যান্সেল হয়েছে তাই, রেজাল্টটাও তো ভালো করতে হবে তাই না? মরিশাসে ওর বাবার বিজনেস আছে, সেখানেই চলে যাবে।
2: সবাইকে ভাবে ঠেস দিয়ে কথা বলো কেন?
0: এতদিন পর্যন্ত তো আমি ঠেস খেয়ে এসেছি মা, একটা ঠেকনা দিয়ে চলছে লাইফ, নিজের বাবা কে সেটাই জানি না, কিংবা তুমি বলতে চাও না। বাবা না হলে ডিভোর্সের পরে এতগুলো টাকা অ্যালিমনি কেউ দেয়?
2: মিতুল, একদম চুপ করো।
1: জানতে চেয়েছিলাম তোমার তিনটে সারনেম কেন?
2: অনন্তর কাছ থেকে আমি পালিয়ে এসেছিলাম, লম্পট বেয়াদবটা কোনো মামলা করেনি, আর কৃতজ্ঞ ডিভোর্স দিলেও কাস্টডিতে তোমাকে চেয়েছিল, কারণ কাগজে কলমে সেই তোমার বাবা, বুঝেছো?
0: অগাত পয়সার মালিক কৃতজ্ঞ মুখার্জি আমার বাবা, সেটা মেনে নিতে তোমার বুক ফাটে? আর আর তোমারটা এটা শুধু রায় কেন? হ্যাঁ,
2: ওটা ওটা সিনেমায় চালানোর জন্য।
0: বাবা নেকামি যত সব।
2: কি কি বললে তুমি? নেকামি? আমার বুক ফাটে, হ্যাঁ ফাটে, আমার বুক ফাটে, কারণ আমি আমি তোমাকে জন্ম দিয়েছি। কৃতজ্ঞ মুখার্জির প্রচন্ড উচ্চাসা প্রায় প্রতি সন্ধ্যায় আমাকে, আমি অবাক হতাম, বউয়ের প্রতি পজিটিভ একজন পুরুষ, বাট হি ওয়াজ অ্যান ইম্পোর্টেন্ট পারসন, সেটা সেটা নিজে জানতো বলেই আরো বেশি করে সন্দেহ করতো আমাকে।
0: হোয়াট? কি কি বলছো তুমি?
2: শুনে বলছি, সে আমাকে ঠকিয়েছিল। এখনকার মতো তখন তো বিয়ের আগে ওই পর্যায়ে মেলামেশা হতো না, বিয়ের 1 বছর যেতে না যেতেই কৃতজ্ঞ মুখার্জি আমাকে সিঁড়ি করে একটার পর একটা প্রমোশন আদায় করতো, প্রতি রাতে এক একজনের সঙ্গে বিছানায়। ও, আমি সেই কালো দিনগুলো ভুলতে চাইনি তোর বউ। বুঝলাম আমার শরীরেও দানা বাঁধছে আরেকটা প্রাণ। কৃতজ্ঞকে আমি বলেছিলাম, জানো সেদিনও আমাকে ঠেলে একজনের ঘরে পাঠাতে চেয়েছিল। আমি বিদ্রোহ করি, কীর চোর থাপ্পড় এমনকি লাথি মেরে তোমাকে মেরেও ফেলতে চেয়েছিল। বেরিয়ে এসেছিলাম এক কাপড়ে, তোমার জন্মের পর দেখতে এসেছিল, বাবার জায়গায় নিজের নামটাই লিখেছিল, তাই তাই জন্য সেটা তোমাকে বয়ে বেড়াতে হচ্ছে। তুমি আমাকে অবিশ্বাস করতেই পারো, আমার বাবাই ডিএনএ টেস্ট করিয়েছিলেন, মেয়ের কথা বিশ্বাসই করেননি, এই চূড়ান্ত অপমান মানতে পারিনি, খুঁজল বাপের বাড়িও।
0: মা, ও সরি মা, আমি আমি এতদিন তোমাকে কালপিট ভেবে এসেছি, কত খারাপ কথা বলেছি তোমায়, তোমার ছবি আগুনে পুড়িয়ে ফেলেছি।
2: না মা, না মা, তালে গুলে তোর একাডেমি কি হাটে দু বছর পিছিয়ে গেছে ঠিকই, কিন্তু কি জানিস, জিন কথা বলে, পড়াশোনায় তুই ভালো হয়েছিস, আমার তো রূপটাই একমাত্র পুঁজি ছিল, তাই এই জগৎটাকেই বেছে নিতে হয়েছিল। মা বলে ডাকলে আমার বুকে যেন ওইঞ্চি আমি বাজে মিতুল, মা বলে ডাকলে তুই হয়ে আমার মুখে বাঁচিস মিতুল, আমাকে ক্যালিফোর্নিয়া নিয়ে যাবি।
0: তুমি সত্যি যাবে মা? সত্যি?
2: হ্যাঁ রে, সেই জন্যই তো গোয়া ক্যান্সেল করলাম, আমার মেয়ে যদি নিয়ে যায় সেই আশায়।
0: মা
2: পারলে কৃতজ্ঞ দেওয়া খরগোশ ফিরিয়ে দিস, সেখানে আমি হাত দিইনি কোনো দিন, অনেক অনটনেও না, এত বছরের জীবনে আমার কোনো ভালো বন্ধু নেই মিতুল, জীবনে যদি কোনো ভালো বন্ধু পাস আমি জানাবি। হ্যাঁ আমি জানাবি,
0: জানাবো।
2: ওই একটা দিন, ওই একটা দিন আজও আমাকে কালসাপের মতো তাড়া করে ফেরে, সেদিন আমি বেহেট মাতাল হয়ে সবকিছু বলতে চাই।
0: আমি জানতে চাই না, আমি কিচ্ছু জানতে চাই না, আমরা সব অতীত ভুলে যাব, কেমন? সব ভুলে যাব, ক্যালিফোর্নিয়ার জন্য শপিং করতে হবে তো, তাই না?
3: শোনো, এই ভোলানাথের প্রসাদটা আগে মুখে দাও দিকিনি বাবু। বাবা, জয় বাবা ভোলানাথ, আমি ঠিক বুঝেছিলুম যে বরফ গলছে। দাঁড়াও দাঁড়াও, এই নাও গরম গরম পকোড়া আর কফি, দুটিতে খাও তোমরা, কেমন?
2: বুঝলি মিতুল, বয়সে ছোট হলেও পোড়া কপালি কুসুম আমার মায়ের মতন, কাছে আয় তো, কাছে আয় দেখি, এক মাথা ঝাঁকড়া চুল, যত্ন করিস না কেন মা?
0: ও মা,
2: তোর চেহারা দেখে এখন একজনের কথাই মনে পড়ে, অত্যন্ত ভীতু একজন স্কলার, শরীর নিয়ে খেলা করতে ভয় পাইনি কিন্তু বউকে ভয় পেত জমের মতো, ছি, ওকে আমি ঘেন্না করি আজও, কৃতজ্ঞ থেকেও বেশি ঘেন্না করি। তোর মুখটা, তোর মুখটা অনেকটা সেই লোকটার মতো, ভালোই হবে তুই বাইরে চলে যাবি।
0: মা, ও মা, তোর বাবা কোথায় হারিয়ে যায় বারবার, কাছে এসো বলছি, কাছে এসো।
2: এই তো
0: আমাদের দুজনের কিন্তু একসঙ্গে একটাও সেলফি নেই, তাকাও তাকাও তাকাও ক্যামেরার দিকে, ভালো করে একটু হাসো না।
2: এই তো

0: श्रोतालाई कार्यक्रममा पुनः स्वागत जनाउँदै अब हजुरहरूलाई सुनाउनेछौँ केही चलचित्रका गीतहरू। यस गीतको प्रस्तुति अघि हजुरहरूलाई यो सन्देश।
1: জনসেবার ২৫ বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
2: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরো সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
1: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্রসেবা, নম সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
2: সেবা জ্যোতি যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
1: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
2: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
1: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।

0: श्रोता र लोकलहरी कार्यक्रम अहिलेलाई यतिमा नै पूरा गरिन्छ। अब हामी प्रस्तुत गर्नेछौँ हाम्रो अघिल्लो कार्यक्रम सुरसङ्गम। यसमा सुनाउनेछ आधुनिक गीत विविध कलाकारहरूको स्वरमा। यस कार्यक्रमको प्रस्तुति अघि हजुरलाई यो सन्देश।
1: জনসেবার ২৫ বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
2: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরো সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
1: আশীর্বাদের প্রদীপ আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নম সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
2: সেবা জ্যোতি কল যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
1: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
2: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
1: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
0: অনুশ্রোতা আধুনিক গীত বিভিন্ন কলাকারের কুশর্মা।

0: সংস্থাগুলিকে উৎসাহ দেওয়া হবে। নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, সেমিকন্ডাক্টর ডিজাইনের ক্ষেত্রে বিপুল সম্ভাবনা তৈরি হওয়ায় বহু বড় সংস্থা এতে যোগ দিতে আগ্রহী, পাশাপাশি স্টার্ট আপগুলির মাধ্যমে উদ্ভাবনী সমাধানও সংগঠিত হতে পারে।
1: So the approach in Semicon 2.0 will be to promote the design companies in a very big way, both the startups as well as the large companies. Large companies would like to get into semiconductor design because the scope is huge now. Startups can bring in innovative solutions which will be liked by the market.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত বাংলা আসলে বিকশিত ভারতের ভিতকেই মজবুত করবে। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে আজ শ্রী মোদী বলেন, রাজ্যের মহিলারা যাতে দেশের অন্য অংশের সঙ্গে তুলনায় পিছিয়ে না পড়েন সরকার তার জন্য নানা প্রকল্প এনেছে। অন্নপূর্ণা যোজনা, পিএম বিশ্বকর্মার মতো প্রকল্প মহিলাদের আত্মবিশ্বাস বাড়াবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
2: ये उनके जीवन के लिए बहुत बड़ा संबल है। एटी बोड़ो साहजो साथियों, आज करीब 1.5 करोड़ बहनों के खातों में अन्नपूर्णा योजना की चौथी किस्त पहुंच रही है, यानी हर महीने 3000 रुपये। साथियों, हमारी सोच है बंगाल की महिलाओं के पास फैसले की ताकत भी हो और आगे बढ़ने का हौसला भी हो।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও প্রশাসনিক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে আজ সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার বাজে কদমতলা ঘাটে আশীর্বাদ কি দিয়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী জিতন রাম মাঝি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা কারান্তলাজে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আজ সন্ধ্যায় সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও প্রদীপ প্রজ্বলন করা হয়। অনুষ্ঠানে জিতন রাম মাঝি বলেন, সাধারণ পরিবার থেকে উঠে এসে প্রধানমন্ত্রী মোদী দেশে নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বেই ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর 25 বছরের যৌনজীবনকে সামনে রেখেই দেশজুড়ে এক মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হচ্ছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় পিএম কিষাণ যোজনা। একটি প্রতিবেদন,
3: কৃষকদের নির্দিষ্ট ও নিয়মিত আয় সহায়তা দিতে 2019 সালে চালু হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এই প্রকল্পে যোগ্য কৃষকদের বছরে 6000 টাকা করে 3টি কিস্তিতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। 2026 সালের জুলাই পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের আওতায় কৃষকদের কাছে 4 লক্ষ কোটি টাকারও বেশি পৌঁছেছে। প্রকল্পের আওতায় মহিলা কৃষকরাও উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছেন। মোট উপভোক্তার প্রায় 4 জনের মধ্যে 1 জন মহিলা কৃষক। সেরকমই একজন পুরুলিয়ার লক্ষ্মী কর্মকার জানালেন এই প্রকল্পের সুবিধা।
4: প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনা আমাদের ঘরে ঘরে কিন্তু সবাই পাচ্ছে, প্রত্যেক বাড়িতে হয়তো পরিবারে একজন, বাৎসরিক 6000 টাকা 3 কিস্তিতে সেটা দেওয়া হয়। এটাতে কৃষকরা সুবিধাভোগী হচ্ছে। প্রধানমন্ত্রীকে এটার জন্য অসংখ্য ধন্যবাদ।
3: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে গ্রেপ্তার করেছে। তার জন্য মাথার উপর 1 কোটি টাকা পুরস্কার মূল্য নির্ধারণ করা হয়েছিল। আজ ভোরে পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র। এই গ্রেপ্তারিকে বড় সাফল্য বলে উল্লেখ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশ ও এসটিএফকে অভিনন্দন জানিয়েছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই কে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ত্রিভাষা নীতি প্রয়োগের বিষয়টি 2027 শিক্ষাবর্ষ পর্যন্ত স্থগিত রাখার কথা বিবেচনা করতে বলেছে, যাতে শিক্ষার্থীরা নতুন ব্যবস্থার সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ শিক্ষার্থীদের স্বস্তি দেওয়ার লক্ষ্যে এই পরামর্শ দেন। বেঞ্চ আরও জানায়, ষষ্ঠ শ্রেণীর যে সকল শিক্ষার্থী এবছরই 3টি ভাষা পড়তে আগ্রহী তাদের সেই সুযোগ দেওয়া উচিত। জাতীয় শিক্ষানীতি 2020-র সঙ্গে সঙ্গতি রেখে স্থির করা হয়েছে শিক্ষার্থীদের 3টি ভাষা পড়তে হবে, যার মধ্যে অন্তত 2টি ভারতীয় ভাষা হওয়া বাধ্যতামূলক। সিবিএসইর বিজ্ঞপ্তি অনুযায়ী বিদেশি ভাষা কেবল 3য় বা 4র্থ

0: বিষয় হিসেবে গ্রহণ করা যাবে। কয়লা মন্ত্রক আজ নতুন দিল্লিতে বাণিজ্যিকভাবে ১৬তম কয়লা খনি নিলামের সূচনা করেছে। এই পর্বে ৯টি কয়লা উৎপাদনকারী রাজ্য অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গের মোট ২৫টি কয়লা ব্লকে নিলাম করা হচ্ছে। এর মধ্যে ২১টি খনিতে সম্পূর্ণ এবং ৪টিতে আংশিক অনুসন্ধান চালানো হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এ পর্যন্ত মোট ১৪৭টি কয়লা খনি সফলভাবে নিলাম করা হয়েছে। এর ফলে ৯টি রাজ্যে বার্ষিক আনুমানিক ৪৭,০০০ কোটি টাকারও বেশি রাজস্ব আদায় এবং ৫৫,০০০ কোটি টাকার বেশি মূলধনী বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে। ইউপিআই এর মাধ্যমে এক ব্যক্তি থেকে অপর ব্যক্তির মধ্যে আর্থিক লেনদেনে কোনো চার্জ লাগবে না। বন্ধু বান্ধবকে টাকা পাঠানো, দোকানে মূল্য প্রদান কিংবা কিউআর কোড স্ক্যান করে টাকা দেওয়ার ক্ষেত্রে দিতে হবে না কোনো মাশুল। সরকারি সূত্র অনুযায়ী মাসে ১,০০,০০০ টাকা পর্যন্ত আয় করেন এমন বিক্রেতাদের ক্ষেত্রেও ইউপিআই কিউআর কোডের মাধ্যমে কোনো চার্জ লাগবে না। রূপে ডেবিট কার্ডের সঙ্গে যুক্ত ইউপিআই লেনদেনও বিনামূল্যে থাকবে। ব্যক্তি থেকে ব্যবসায়ী বা পিটুএম লেনদেনের প্রায় ৯৬%-এর ওপর নতুন ব্যবস্থা কোনো প্রভাব ফেলবে না বলে সরকার জানিয়েছে। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে এবং বিদেশমন্ত্রী ডিএন ধুনগিয়েলের সঙ্গে ভারতে ভ্রমণে আসা ভুটানের নাগরিকদের জন্য দ্বিতীয় পর্যায়ে আন্তর্জাতিক ইউপিআই ব্যবস্থাপনা সূচনা অনুষ্ঠানে যোগ দেন। ভুটানে ইউপিআই ব্যবহার ভারতের সঙ্গে সেদেশের ডিজিটাল পেমেন্ট যোগসূত্রকে আরও সুদৃঢ় করবে বলে জয়শঙ্কর জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, যেসব বিশ্বশক্তি নিজেরাই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারাই নিরাপত্তা পরিষদে আসন দখল করে রয়েছে। ১৫ সদস্যের এই বিশ্ব সংস্থার আমূল সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া অত্যন্ত জরুরি বলে তিনি জোর দিয়ে জানান। রাষ্ট্রসংঘ সাধারণ সভার ৮১তম অধিবেশনের উচ্চ পর্যায়ে বৈঠক শুরুর প্রাককালে সংঘের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে গুতেরেস বলেন, বর্তমান বিশ্বের বাস্তবতাকে তুলে ধরার পরিবর্তে অতীতের বিশ্বব্যবস্থাকে মেনে চলা কখনোই গ্রহণযোগ্য নয়। ইউক্রেনের রাজধানী সহ সংলগ্ন এলাকায় লক্ষ্য করে রাতভর রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। এদিকে ইউক্রেনও এর পাল্টা হিসেবে রাশিয়ার বিভিন্ন এলাকায় লক্ষ্য করে হামলা চালিয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সন্ধ্যায় ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলায় ভারত আফগানিস্তানের মুখোমুখি হয়েছে। আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে ভারত ২ ওভার ৫ বলে কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান করেছে। ভারত প্রথম দুটি ম্যাচ জিতে ইতিমধ্যে ৩ ম্যাচের সিরিজে জয় নিশ্চিত করেছে আজকের খেলা নিয়ম রক্ষার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সেমিকন ইন্ডিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, উৎপাদন ক্ষেত্রে সমগ্র বিশ্ব ভারতকে এক নতুন এবং বিশ্বস্ত গন্তব্য হিসেবে গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর জন্মদিন ও প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। তৃতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ ৭:৫০।
1: एफएम 103.5 MHz को तरंग में हमी आकाशवाणी को खरसांग केन्द्र बोली रहेका छौं। अब हजुरलाई सुनाउने छौं भुटानी कार्यक्रम।
2: मतलब लोगों के साथ खड़े रहना, उनके जीवन में बदलाव के साथी बनना, इसी सोच को आगे बढ़ाते हुए 17 सितंबर से 10 अक्टूबर तक पूरे बंगाल में मनाया जा रहा है सेवा संकल्प अभियान।
3: इस अभियान के अंतर्गत है कई महत्वपूर्ण कार्यक्रम, जैसे 17 सितंबर शाम 7 बजे विभिन्न सरकारी योजनाओं के लाभार्थी और उनके परिवार एक साथ दीप प्रज्वलन के माध्यम से लेंगे आशीर्वाद का दिया का विशेष संकल्प।
2: मेरे सपनों का भारत चित्र सेवा में छात्र छात्राओं के लिए ड्राइंग और अन्य प्रतियोगिताओं का आयोजन होगा।
3: नमो सेवा लाभार्थियों की अनकही कहानी में नाट्य और सांस्कृतिक प्रस्तुतियों के माध्यम से जन कल्याण की कहानियां सामने आएंगी।
2: आंगन मिलन सेवा के माध्यम से आंगनवाड़ी केंद्रों में पोषण, स्वास्थ्य और महिला केंद्रित जन कल्याण कार्यक्रमों में जन भागीदारी को बढ़ावा दिया जाएगा।
3: और सेवा की कहानी के माध्यम से लाभार्थियों के वास्तविक अनुभव और प्रेरणादायक कहानियां वीडियो रील्स के जरिए लोगों तक पहुंचेंगी।
2: 7 अक्टूबर को सेवा ज्योति कलश यात्रा के माध्यम से गठन होगा विकसित भारत 2047 का संकल्प, जिसकी अगुवाई करेंगे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी।
3: इसके साथ ही सेवा में योगदान, सेवा सेतु अभियान, सेवा के रंग देश के संग और सेवा फर्स्ट इनोवेशन चैलेंज जैसे अनेक जन कल्याण मूलक कार्यक्रम भी आयोजित किए जाएंगे।
2: ये सभी कार्यक्रम जन भागीदारी, सेवा, इनोवेशन, जन कल्याण और देशभक्ति को और आगे बढ़ाने का एक प्रयास है।
3: आइए सेवा के संकल्प से जुड़े देश प्रेम की इस पहल में अपना योगदान दें।
2: पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।